প্রক্লোভন ঘাতত কর্ষ হব কাকাঙ ধৈর্য কবি এটি কাকাঙ ধৈর্য কি ফাটে ডেরে সাপিয়ান তুয়ে সরাসাহ কমাতের পন কাকাঙ বাকাল সাপিয়ান তু লাবান সিয়াটি সনাজান আকু কাকাঙ গাছ গর্ষ আর পতি গয় অপ রুবং সে কি হচ্ছে জিপানে আদি বাকু অন্তসেন মার্গ সাইকে বেশ আকে দেব সে কি পটলালি মেরিং চানজিনে চানজিনে মুলুক মুলুক নিং ওরা অন্য কাসু নাতানে বক মনে কি দেব লাগি সুপে দেব লাগি কেন এং লালি ইরা মো মনুংস লাইনি মনুংস পাতত আল এনসানু মাখল খত ইওয়ানিস ইয়ান কি মনুংস নিং নে দেব কো গান্তি লালি saya saya sak umpama dielekno kok nganti ora nindake marang pakaryane iki mengko kepiye tundone agi dewa wae kaya mangkono titah ing marsapada kaya ngopo la yo kuwi diontosena pancen sik teko jamane jaman saiki wis kudu dilakoni sing kaya mangkono yo bener bener bener nggih Gatut Kaca putrane pun apa bener mergo wis teko titi mangsane jaman baro-baro lan mbok menawa iki teko jaman Jababira nggen. Lah wis teko jaman sing kaya mangkono menungsa kudu waspada. Sak bejo bejane wong kang lali isih bejo kang eling lawan waspada. Kang saka kuwi nggen punapa bakal ngobjongi marang siliramu. Besok kapan siliramu bakal munggah marang kahyangan Suralaya nggen Gatut Kaca nggen. Mboten badhe kedangon malih wo. Enggal wekdal menika kewala. Kula suwun kanthi sanget. Wanoman dalah kadang-kadang kula sedaya. Ing mangke saged pinggah wonten ing kahyangan Suralaya. Sak perlu nyuwun pangadilaning dewa. Gatut Kaca kepengin bakal nagih prajanjinipun Hyang Bathara Guru, ya Hyang Permesti Guru. Yo yen pancen kaya mengkono wis ora usah dadak kesuwen. Waktu saya juga ayo podo budal gen.